0: এবে আমি শুনলু হালবি কবিতা পাঠ কুড়াই পান কবিতা পাঠ করতে রলা ঘাসিরাম আদায় শুনু সুকু সরিচো সাংলো গন্ডি কাহিনী
1: এ ইদবনিরা
2: ইঙ্গলেরা
1: পিটো পিটো তিন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: পিটো বেহলা কে ইন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: মিতার মুদিয়ালেরা
2: ইঙ্গলেরা
1: মিতার মুদিয়াল মন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: সাতু জন্ত মরকলেরা
2: ইঙ্গলেরা
1: সাতু জন্ত কড়জাহলেরা
2: ইঙ্গলেরা
1: মুদিয়া লসন মানেলেরা
2: ইঙ্গলেরা
1: সৌকার বড়জায় মন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: সৌকার কাতিন মিতার তুন কন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: মিতাড়ি চন্দন দুন বাহকিয়া কাটিন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: আয়ুষে মুদিয়া নিমা বুদ্ধি কি মিনতালেরা
2: ইঙ্গলেরা ইঙ্গলেরা
1: মুদিয়াল তো মিতার তুন গোহার কিন্দুরলেরা
2: ইঙ্গলেরা
1: বাড়ি মুদিয়া বাড়িরা বাড়ি মুদিয়া বাড়িয়ে ইন্তবন মিতার
2: ইঙ্গলেরা
1: মা উপরে ধনু রানী মা উপরে ধনু এ এনাবো না ধনু রানী এনাবো না ধনু এ ইন্তলেরা ওর তো মুদিয়াল লোন পর নাটা গুলায় তো ধন মন্দলিরা ওয়ঞ্জিং ডুসিং মন্দুংলিরা
2: ইঙ্গলেরা
1: ওর তো বুদ্ধু পঞ্জার নিগ পাঁজি হুড়ি দায় কানিন্দুরলিরা
2: ইঙ্গলেরা
1: পাঁজি হুড়ি উড়ল তো টান হরলি দোতি তুন চাণ্ডে কিস পুনা দোতি হুতি তুরলিরা
2: ইঙ্গলেরা
1: ওর তো ডিকাই দেব দুর্বড়গা পয়সুন হন্দুরলিরা
2: ইঙ্গলেরা
1: ধীরে ধীরে দায় তোরলিরা
2: ইঙ্গলেরা
1: আমো নাবন তন্দুরলিরা
2: ইঙ্গলেরা
1: দাদা ইনন বুধু পঞ্জার ইন্দ্রলিরা
2: ইঙ্গলেরা
1: ওর তো পাঁজি নাবা পাঁজি হুড়া দাদা ইন্দ্রলিরা
2: ইঙ্গলেরা
1: বাতা কাজে নিয়া পাঁজি হুড় কান্না না ইন্দ্রলিরা
2: ইঙ্গলেরা
1: আয়োসে নাবা গাদন মন্তা বো না পদরতে মন্তা নাবা মারি না তিকি কড়িয়ার তিকি নাবা আড়তে ইন্দ্রলিরা
2: ইঙ্গলেরা
1: ওর তো পোতি পুরাণ পশি ছুড়িন তোরলিরা
2: ইঙ্গলেরা
1: বকে ইয়ারো রাসিয়া নিমা বাতন লেকিন ইন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: আয় বুন তে আড়োলা ফের তিরিশ মিরে ছুড়া ইন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: বরকে তো হুড় তুরলিরা
2: ইঙ্গলেরা
1: নিমা তো বিলায় পোষে কীর্তন সে ইন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: কার্যাল বিলা নিয়া গমন্ত সে ইন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: মন্তাল তো ডুসিতে হুঞ্চন্তাল ঠগওয়ালা নিন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: আয়ো বিলায় তগায় সৌকারান বিলয় নিয়া লক্ষ্মীয়া নিন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: আ বিলায় তন্দন বিলায় তুন তিন্দ কানিন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: তিনমা নাতে নিমা ওর ওরে তিন সে বোনে হে মা বা ইন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: পঞ্জার সন বেহতুর মানেলিরা
2: ইঙ্গলেরা
1: ওরে তো মুদিয়াল বার কি তুরলিরা
2: ইঙ্গলেরা
1: হোক তুর বিলায় তুন পড়স তুর তুলাহ কি তুরলিরা
2: ইঙ্গলেরা
1: এর মিতার তুন ইন্তরলিরা
2: ইঙ্গলেরা
1: উডলা কড়িয়ার তুন তো আটলা হি তুরলিরা
2: ইঙ্গলেরা
1: নাটো নাটতেরা কড়িয়ার
2: ইঙ্গলেরা
1: মিতার তুন ইন্তরলিরা
2: ইঙ্গলেরা।

0: তো আদি তুনার বতন পাইস দাল তোর
1: লিরা
0: চারু আনা তা তো বচন হি তু বচন হে ওর লিরা কালারে
1: ইঙ্গল লিরা
0: আদিন তো তত্তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: কোড়িয়ার তো কায় মজা হবি কুনট শীত লিরা
1: ইঙ্গল লিরা
0: রণজীবনি পিলা মন্দলেরা
1: ইঙ্গল লিরা
0: আজকাল সুন্দর তো ধ্যাং তেলেরা
1: ইঙ্গল লিরা
0: উনি কুটকি তুন কুসনে পাঁচ তিন জিতলেরা
1: ইঙ্গল লিরা
0: চুকনে দন্ত মুদিয়ানি গাহন কড়িয়ার তা গাহতলেরা
1: ইঙ্গল লিরা
0: আগনাপে রমুদিয়াল বাতুর লিরা
1: ইঙ্গল লিরা
0: আলে বাচি নিমাট তিনতে নাকুন গাটোর কুসির হিম নাকুন হবিকুন তো হাই তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: ইতসে মামা নিমা হি তিন দিন আট সিত নান নিমা ওম টুক সাই তং তিন ইন তলিরা
1: ইঙ্গল লিরা
0: নাকা লপা ও সুনুট তোর লিরা
1: ইঙ্গল লিরা
0: তিনন তিনন তিত্তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: ওনাগা তো দন হিলে রেলা
1: ইঙ্গল লিরা
0: তো কড়িয়ার তি গদন হাত লিরা
1: ইঙ্গল লিরা
0: কড়িয়ার তুন তো পুড়ন পুড় তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: মরি তো ইন্তর লিরা
1: ইঙ্গল লিরা
0: এ বাবু নিমা কড়িয়ার তুন হক সিম নাহলে বাগাই গেলে তেন ও সিম ইন্তর লিরা
1: ইঙ্গল লিরা
0: না না বরা নবা জোড়ি তুন বগা হকি কান বগা পুড় কান বগা লোহ কান ইন্তর লিরা
1: ইঙ্গল লিরা
0: বহে বরে কিম বাবু নবাই দেন ইরান কি সিত্রা ইন্তর লিরা
1: ইঙ্গল লিরা
0: জালে নিমাগালি গা মন মা পাসি সন বাগায় গাল ইন্তর লিরা
1: ইঙ্গল লিরা
0: আচট পে তো ওর বাহ কি তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: তোমাতে যাওয়া নিহ তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: দে জোড়ি নমট নারিশ চিয়া কান রে কাং কইসিয়া কান নিমাগ পাপাইয়া তোমা যাওয়া পাইয়া ইতুর লিরা
1: ইঙ্গল লিরা
0: হানে হানে হাত্তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: আবো নবন বিজন্ডর জঙ্গল তে হাত্তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: ইদু রানি না নাই গাও তগি কানি গা যাওয়া মানি তুর লিরা
1: ইঙ্গল লিরা
0: এ প্যাক্সর বাই না না হোল সর দা কাই তুর লিরা
1: ইঙ্গল লিরা

0: খেলকিয়া বলি তরে মাঝি ঘর কাঞ্জি গায় সিংহে হালায় পানি খায় টেজারে চারে চালু রাম বলে শুকালু বলতে বলালে কি বল জলতে জল
1: খেলতা দিন জলি রে মাঝি ঘর কাঞ্জি গায় সিংহে হালায় পানি খায় টেজারে চারে চালু রাম করে শুকালু বলতে বলালে কি মন জলতে জল
0: কাঞ্জি ঘর কাঞ্জি গায় সিংহে হালায় পানি গায় টেচারে চারে জালু স্বপ্ন পালে শুকালু বলতে বললে কি মনে জলতে জল রে
1: উড়ল তুই জীবনার মাঝি ঘর কাঞ্জি গায় সিংহে হালায় পানি গায় টেচারে চারে জালু রাম কের শুকালু বলতে বললে কি মনে জলতে
0: বলতে রসে কেবল কামন কাছে রে মাঝি ঘর কাঞ্জি গায় সিংহে হলায় পানি গায় টে।

0: পরাতন বালে সুগালু বলতে বললে কি মনে জলতে জলরে
1: হেন্দা যাও না দরবার মাঝি ঘর কাঞ্জি গ সিংকে হলাই পানি গ চারে চারে চালু রাম কে রে সুকালু বলতে বললে কি মনে জলতে জলরে
0: পানি কাটে জারে জারে জালু শোষণ পালে সুগালু বলতে বললে কি মনে জলতে জলারে নাগর নার লালগুড়া বড়ি সার রে মাঝি ঘর কাঞ্জি গায় সিংহে হলাই পানি কাটে চারে চারে জালু রাম সুগালু বলতে বললে কি মনে জলতে জলারে তোমার কোজে মন লুরে রে মাঝি ঘর কাজী গায় সিংহে হলাই পানি গায় চারে চারে চালু শোকন পালে সুগালু বলতে বললে।

0: যে খেল জামাই কায় বলে মাঝি ঘর কাজি গায়ে সিংহে হালায় পানি কয়ে যারে যারে জালু সতন পালে শুকালু বলতে বলালে কি মনে জলতে জলার মাঝি ঘর কাজি গায়ে সিংহে হালায় পানি কয়ে যারে যাবে চালু সতন পালে শুকালু বলতে বলালে কি মনে জলতে জলার
1: তোমার ঘরে আজ বাকলো বদা আমকে নাই এই দোনার মাঝি ঘর কাজি গো সিংকে হলাই পানি গো চারে চারে চালু রামকে রে শুকালু বলতে বলালে মনে জলতে।

বরমা লোক তো দোখুনা গেলা, এ ভগবান লোক তো দোখুনা গেলা, যে কাজে কাজে এসে প্রভু কাজে কাজে এসে। সোনা সোনা তুমি ভগবান লোক, এ সোনা সোনা তুমি মা পরু লোক, যে লাপিয়াসে মনে প্রভু লাপিয়াসে মনে। ইলা পিলে জুয়ার করে সে এবে, এলা পিলে শরণ করে সে এবে, যে আন্ধা রাজা তো আয় প্রভু আন্ধা রাজা তো আয়। ই শুন শুন তুই আন্ধা রাজা, এ শুন শুন তুই আন্ধা রাজা, যে কায়ে বিভূতি পড়লি প্রভু কায়ে বিভূতি পড়লি। কায়ে কাজে তুই ইলিশ বলত, এ কায়ে কাজে তুই ইলিশ বলত, তো পূজা পচারা কর প্রভু পূজা পচারা কর।

ময় রাম বলু ন যায় প্রভু হরি বলু ন যায়। ই ঘরে বলে তো ইল এবে এ ঘরে বলে তো ইল এবে যে আন্ধা রাজা তো আয় প্রভু আন্ধা রাজা তো আয়। ই আপল ঘরে তো ইল এবে এ আপল ঘরে তো ইল এবে যে আন্ধা রাজা তো আয় প্রভু আন্ধা রাজা তো আয়। ই বুয়ারি বিতি মন দত এবে এ বুয়ারি ভীতি মন দত এবে যে লাপি ধুরলে তো আয় প্রভু

মামায়ে সত বলত প্রভু, মামায়ে সত বলত। বেটা বিতা মন দোকত এবে, এ বেটা বিতা মন দোকত এবে, যে হরি কহুন যাসত প্রভু, হরি কহুন যাসত। ইয়া বলে তো আদিন রানী, ইয়া যা বলে তুই আদিন রানী, যে বাবা এসে বলত প্রভু, বাবা এসে বলত। ইলাপি ধুরলে দোকত এবে, এলাপি ধুরলে তো কত এবে, যে সাতো কসেলা পানি প্রভু, সাতো কসেলা পানি। আধা রাজাকে দেবত এবে, এ আধা রাজাকে দেবত এবে, যে কসেলা পানি দেবত প্রভু, পায়ে ধওয়া বলত। ই হরি হরি যে রাম রাম, এ হরি হরি যে রাম রাম, যে রাম বলু ন যায় প্রভু, হরি বলু ন যায়। ইসে যে বাজে তো নীলা এবে, এসে যে বাজে তো নীলা এবে, যে আন্দা রাজা কে আয় প্রভু, আন্দা রাজা কে আয়। ই বসা মামা তো বলত এবে, এ বসা মামা তো বলত এবে, যে সাত বুয়ারিয়াত প্রভু, সাত বুয়ারিয়াত। ই চাহা পানি তো বনন দেবত, এ চাহা পানি তো বনন দেবত, বুয়ারি বিতি মন প্রভু,

অময় রাম বলু ন যায়, প্রভু হরি বলু ন যায়। সোনা সোনা তুমি মামা বলত, এ সোনা সোনা তুমি মামা বলো তো, কায়ে বলু না বললা মামা, কায়ে বলু না বললা। ই রাজা বলে তুমি আধা রাজা, এ রাজা বলে তুমি আধা রাজা, যে মচ বাত শোনা প্রভু মচ বাত শোনা। ই কায়ে বলু ন বলরা রাজা, এ কায়ে বলু ন বললা রাজা, যে মোকে সাঙ্গা বলত প্রভু মোকে সাঙ্গা বলত। ই রানী রানী তুই অন্ধনী রানী, এ রানী রানী তুই অন্ধনী রানী, যে মচ বাত শুন প্রভু মচ বাত শুন। ই ধন দিলু তোকে মাল দিলু, এ কাসা দিলু তোকে তামা দিলু, যে জমা বাণী দিলু প্রভু জমা বাণী দিলু। সাত জন তোকে বেটা দিলু, এ সাত জন তোকে বুয়ারি দিলু, যে কাঁচ বেটি দেওয়া রাঁধা কাঁচ বেটি দেওয়া। হরি হরি যে রাম রাম, এ হরি হরি যে রাম রাম, ময় রাম বলু ন যায় প্রভু হরি বলু ন যায়। ই অসনি বলু ন বলরা রানী, এ অসনি বলু ন বললা রানী, যে উপর পুরনে আয় প্রভু উপর পুরনে আয়। ইটু গনায় ময় উঠে রানী, এ লদ নায়ে ময় বসে রানী, ময় জল জল পায়ে পড়ে রানী, জল জল পায়ে পড়ে। ময় জ বড় দশতি মাগলে রানী, এ জ বড় দশতি মাগলে রানী, তো দেউ দে বলু না বললা প্রভু দেউ দে বলু না বললা। হরি হরি যে রাম রাম, এ হরি হরি যে রাম রাম, ময় রাম বলু ন যায় প্রভু হরি বলু ন যায়। ই অসনে বলু ন সাগে এবে, এ অসনে বলু ন সাগে এবে, যে আন্ধা রাজা তো আয় প্রভু আন্ধা রাজা তো আয়। এ কদিন তো হোলি এবে, এ দুয়ে দিন তো হোলি এবে, যে আউন আসত মনে প্রভু ঘরে আসত মনে। ইয়ে কদিন তো ভগবান লোক, ইয়ে কদিন তো মা পরু লোক, যে কায়ে বিচার করত প্রভু কায়ে অকল ছাট। ই ছাতি চমইল হিটান গেলা, এ ছাতি চমইল হিটান গেলা, যে পুতরা বনান যাবত প্রভু পুতরা বনান যাবত। ই যা যা টুরি তুই নীরা মুই, এ যা যা টুরি তুই কালা মুই, যে আদিন রানী চপেটে টুরি আদিন রানী চপেটে। হে ভুয়ে সলান্ডা তুই যাত বেরা, এ ভুয়ে সলান্ডা তুই যাত বেরা, যে তু চ বাপ এব টুরি তু চ বাপ এব। ই তুমু কথা ম কহিন্দ তো বেরা, এ থুমু কথা ম কহিন্দ তো বেরা, যে তু চ মায়ে এব টুরি তু চ মায়ে এব। ই হরি হরি যে রাম রাম, এ হরি হরি যে রাম রাম, ময় রাম বলু ন যায় প্রভু হরি বলু ন যায়। ই ভগবান লোক তো পটলায়।

ए মহাপুরু লোগত পটলা এ বেজে মঞ্জ পুরনে আয় প্রভু মঞ্জ পুরনে আয় ইয়া দিন রানী চপেটে এবে এ আদিন রানী চপেটে এবে যে পটান জালে দেব প্রভু পটান জালে দেব ই হরি হরি যে রাম রাম এ হরি হরি যে রাম রাম রাম বলু ন যায় প্রভু হরি বলু ন যায় ইয়ে কদিন ত হলি এবে এ এক দিন ত হলি এবে যে দুয়ে দিন হলি প্রভু দুয়ে দিন হলি ই তিন দিন ত হলি এবে এ তিন দিন ত হলি এবে যে পাঁচ ছয় দিন প্রভু পাঁচ ছয় দিন ই রবত রবত বাসত এবে এ রবত রবত বাসত এবে যে আদি রানী তো বাত প্রভু আদা রাজা তো বাত ই ভূতা ভয়ে না করত এবে ই রাঁধা বাড়া তো করত এবে যে খানা পিনা করত প্রভু

পা গটক ডে গটক থাক মরট পালচ বজারে খেলে সে মরট পালচ বজারে খেলে সে মারে রসনা কয়ের দিগে মুড়রা পোকনা জানিস কসন বল তবি টাঙ্গ ডানা ডাং না ডাং নাং নাঙ্গরা পড়ে সে নাঙ্গরা পড়ে সে মারে রসনা মরট পালচ তারা বড়া ঘর খৈর কোঁদুর ভয়সা পাড়া জানিস কসন বল তবি পিলা গাঁদা মল ঘি মন কয়ের মুডিন ভরক ভরক চারাক চরে সে ভরক ভরক চারাক চরে সে মারে রসনা পিলা রাজা ভয়রম দেও দৌড়া গেল ধন তবড়া জানিস কসন বল তবি।

0: ফটকে
1: নাহল দে চরা যায় দেখুন রি সোলো খুবে সোবানে এসে উঠুন বাতি রিসেরি সে পেটি হয়েছে আপলো ছেলে ছাতিকে রি সোনবাতি বলে সে রি সোনবাতি কাহা সে ধনু দেখাও দেশ এ শুনুন সত্যা মন্ত্রী বলে সে রে তুই কা সংস কুয়াশালে খুবে তুই কা সংস কুয়াশালে খুবে সত্যা মন্ত্রী বলে সে রে।

মন হলা বড়ে হরি কমন মিথিলা পুর ইলা হাতি ঘোড়া চেগুন চেগুন রাজা ইলা লকে জন জন কহলো হরি কমন চাহ না তা সবকে দিল বস্তু আসন।